জয় জয় দেবী দুর্গে যোগমায়া মাহেশ্বরী অম্বিকা অপর্ণা উমা দশভুজা দিগম্বরী। রীনা সেনঙ্ক কণ্ঠরে স্নেহলতা মহান্তিঙ্ক গীত রচনা।

0: আপনমানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর সময় বর্তমান সকাল 7টা বাজি 15 মিনিট হেবাকু যাচ্ছে আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়া রে সংবাদ
1: আকাশবাণী সংবাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা নূতন সুরক্ষা আহ্বানগুড়িকর দৃঢ়তার সহ মোকাবিলা পাই বিএসএফ কু অতিরিক্ত দায়িত্ব দিয়াযিব কহিলে স্বরাষ্ট্রমন্ত্রী সমগ্র শিক্ষা অভিযানের বিস্তৃত সমীক্ষা করে এখন অধিক স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করা উপরে কেন্দ্র শিক্ষামন্ত্রী গুরুত্বারোপ রুষ ইউক্রেন সংঘর্ষ শেষ পর্যায়ে পৌঁছিছি কহিলে রুষ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজিঠার পাঁচদিনিয়া ভারত গস্তরে আসুচ্ছন্তি মিয়ানমার রাষ্ট্রপতি এবং আইপিএল ক্রিকেটরে আসন্তাকালি গুজরাট টাইটন্স ও রয়্যাল চ্যালেঞ্জর্স মধ্যে হব ফাইনাল ম্যাচ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কহিছন্তি বিভিন্ন পরিস্থিতিরে দেখা দেউথিবা সুরক্ষা আহ্বানর দৃঢ়তার সহ মোকাবিলা পাই সীমা সুরক্ষা বল বিএসএফ কু অতিরিক্ত দায়িত্ব দিয়াযিব। গতকালি গুজরাটর ভুজরে বিএসএফ অধিকারীঙ্ক সহ আলোচনা সময়রে শ্রী শাহা এহা কহিছন্তি। ভারত পাকিস্তান সীমায় বিএসএফ র দুইটি আউটপোস্ট কু মন্ত্রী শ্রী শাহা উদ্ঘাটন করিছন্তি।
2: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्ण तया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहे। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान की सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट
1: বিএসএফ প্রতিষ্ঠাকু 60 বর্ষ পূরণ হয়েছিবা বেলে সীমা সুরক্ষার বিএসএফ র কার্যধারাকু সম্পূর্ণ রূপান্তরণ করিবা পাই নিষ্পত্তি নিয়া যাইতিবা শ্রী শাহা কহিছন্তি। সীমা সুরক্ষা ক্ষেত্রে পারম্পরিক পদ্ধতিকু পরিবর্তন করি আঞ্চলিক সুরক্ষা ব্যবস্থা প্রচলন উপরে শ্রী শাহা গুরুত্ব দেইছন্তি। সে কহিছন্তি আঞ্চলিক সুরক্ষা ব্যবস্থায় বিএসএফ জওয়ানক সহ জনসাধারণ প্রশাসন স্থানীয় পুলিশ এবং সামরিক বাহিনী মধ্যে প্রাথমিক দায়িত্ব সামিল হব। স্বরাষ্ট্রমন্ত্রী কহিছন্তি স্মার্ট সীমা সুরক্ষা প্রকল্প অধীনরে সীমার সুরক্ষা গ্রিড সুদৃঢ় করিবা পাই উদ্যম চালিছি। এথিরে কোটি কোটি টাকা নিবেশ করা যিবা সহ ওয়াচ টাওয়ার রাডার এবং অত্যাধুনিক প্রযুক্তি বিদ্যা ব্যবহার করা যাউছি। গ্রিড প্রতিষ্ঠা হওয়ার পরে দেশের সীমালঙ্ঘন করিবা পাই কেই

0: শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 এফএম রে প্রচার করুছু ওড়িয়া ভক্তিগীত কার্যক্রম। রঘুনাথ রাউতক গীত রচনার শুণন্তু কার্যক্রমর প্রথম গীতটি জ্যোৎস্না দাসক কণ্ঠরে।
1: কেন্দুঝর যা বাটরে পড়ে ঘটগাঁ, মা বুড়ী তারিণীঙ্কর পীঠ। কেউ কাল মা বুড়ী সেটি তা ভক্ত মানক বাট চাই বসিছে। মাঙ্ক নড়িয়াটিয়ে দেলে ভক্তর যাত্রা তথা মনস্কামনা পূর্ণ হয়ে বলে প্রবাদ রয়েছে। কথিত অছে কাঞ্চিনগর মাঙ্ক নেই আসিলে ঠাকুর রাজা, তাপরে ভক্তর আকুল প্রার্থনারে মা আসিলে এই ঘটগাঁক। মা তারিণী হেউছন্তি সংকট হারিণী, সে কাহারি কষন সহি পারন্তি নি। তাঙ্করি নাম স্মরণ কলে সকল বিপদ আপদ দূরেই যায়, এ বিশ্বাস ভক্ত মানঙ্কর এবে বি রহিছে। শেষ ভক্তি অর্ঘ্যটি সেই মা তারিণীঙ্ক উদ্দেশ্যে অর্পণ করেছেন শিল্পী জ্যোৎস্না দাস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। अधिक सूचना पाई वोटर हेल्पलाइन नंबर 1950 को कॉल करंतु किंबा वोटर सर्विस पोर्टल किंबा ईसीआई नेट ऐप रे बुक ए कॉल विथ बीएलओ सुविधा रो उपयोग करंतु। मुख्य निर्वाचन अधिकारी ओडिसांग द्वारा जनहित रे जारी।
4: सुनु चंते पल्ली गीता परवर्ती गीत गाइछंती अक्षय कुमार महंती पारंपरिक रचना रो

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে অক্ষয় কুমার মহান্তি গাইছেন পারম্পরিক রচনার আউ এক পল্লিখিত।
4: জগন্নাথ বর, আরে উয়াসি কনিয়াকু জগন্নাথ বর, আরে পানর ছামুণ্ডিয়াকু মল্লি ফুল বাড়।

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। কার্যক্রম প্রচারিত হচ্ছে আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 এফএম রে। প্রচার করুছু হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম। কজরারে কথাচিত্রর শুণন্তু কার্যক্রমর প্রথম গীতটি সমীরক গীত রচনার দ্বৈত কণ্ঠে সজাইছন্তি শ্রেয়া ঘোষাল এবং হিমেশ রেশমিয়া। কথাচিত্র কজরারে।

শ্রোতা বন্ধু আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এয়ার আপ ডাউনলোড করে শুনিপারি টিউন করেছেন 103.4 FM আকাশবাণী পুরী কেন্দ্রকে বর্তমান শুণুছেন শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম এই ক্রমে আপন মানে শুণুছেন হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর গীত কিছুক্ষণ মধ্যে আপন মানে শুণিলে কতোটি ওড়িয়া কথাচিত্রর গীত বর্তমান শুণন্তু কতোটি হিন্দি কথাচিত্রর গীত।

শ্রোতাবন্ধু, হিন্দি পত্রকারিতার গৌরবপূর্ণ 200 বর্ষ আজি পূরণ হেউচি। 1826 মসিহা আজির দিনরে কলকাতারে উদন্ত মার্তণ্ড্য, যাহার অর্থ উদীয়মান সূর্য অটে, এই সাপ্তাহিক সমাচার পত্রর প্রথম অঙ্ক প্রকাশিত হয়েছিল। এর স্মৃতিরে হিন্দি পত্রকারিতা দিবস প্রতিবর্ষ 30 মে'রে পালন করা যায়। সম্পাদক পণ্ডিত যুগলকিশোর শুক্লঙ্ক দ্বারা সৃষ্ট এই সমাচার পত্র প্রায় দেড় বর্ষ 11 ডিসেম্বর 1827 মসিহা পর্যন্ত প্রকাশিত হয়েছিল। তেবে 1976 মসিহার সুপ্রসিদ্ধ সাহিত্যকার ঠাকুর প্রসাদ সিং এক বড় আয়োজনের এই সমাচার পত্র বিষয়ে সমস্ত অবগত করাই সেতবে সিং উত্তরপ্রদেশ সরকার সূচনা বিভাগের অধিকারী তাঁকর প্রচেষ্টায় 1976 মসিহা 5 এবং 6 ডিসেম্বরের লক্ষ্ণৌর রবীন্দ্রালয়ঠারে হিন্দির এই প্রথম সমাচার পত্রর স্মৃতি দেশর বিভিন্ন পত্রকার, সাহিত্যকার এবং চিন্তক মানকর এক মহত্বপূর্ণ আয়োজন হয়েছিল। সেই আয়োজনের এই সমাচার পত্রর প্রকাশনর তিথি 30 মে'কু হিন্দি পত্রকারিতা দিবস রূপে পালন করা নির্ণয় করা যাই। এই দিবসর মুখ্য লক্ষ্য হেউচি হিন্দি ভাষাকু সশক্ত করিবা, নিরপেক্ষ পত্রকারিতাকু উৎসাহিত করিবা এবং রাষ্ট্র নির্মাণরে পত্রকার মানকর যোগদানকু সম্মানিত করিবা।

শ্রোতা বন্ধু আপন টিউন করছেন 103.4 FM আকাশবাণী পুরী কেন্দ্রক বর্তমান শুণুছেন শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম শুণবা কার্যক্রমর পরবর্তী গীতটি কথাচিত্র হচ্ছে হাম হো গে আপকে যুগলকণ্ঠে গীতটি গাই শুনাইছেন কুমার শানু এবং অলকা ইয়াগ্নিক সমীরক গীত রচনার

0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণু আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।
1: অংশুঘাতর রক্ষা করা কিছু উপায়।
2: অংশুঘাত নহেবা দিন 11টার অপরাহ্ন 3টা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণী মানুষ বাহারকু ন ছাড়ি গুহাড়ে কিংবা ছাই স্থানরে রাখন্তু।
1: পশুপক্ষীকে স্বচ্ছ থন্ডা পানি পিইবাকু দিয়ন্তু এবং প্রাণীক বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
2: গুহাড় কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
1: বুলা পশু ও পক্ষীকে অংশুঘাতর রক্ষা করা ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
2: অংশুঘাত হলে পশুপক্ষী মানে কিছু খাঁতি না, পাটি বাটে নিঃশ্বাস নেওয়া সহ ধকেই হুঁতি, পাটি ও নাকপুডার ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
1: অংশুঘাত আক্রান্ত প্রাণী তুরন্ত থন্ডা ছাই স্থানক স্থানান্তরিত করন্তু। প্রচুর থন্ডা পানি পিইবাকু দেবা সহ নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
2: অধিক জানিবা পাইঁ টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
1: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
3: প্রধানমন্ত্রী সূর্যঘর মাগণা বিজুলি যোজনা বিদ্যুৎ বিল হ্রাস করা সহ পরিবেশকু মধ্য সুরক্ষিত করে পারিবে। এহা সহিত উভয় কেন্দ্র ও রাজ্য সরকারক তরফরু 1,38,000 টাকা পর্যন্ত সাবসিডি পাইবে। আজি হি পিএম সূর্যঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু।
4: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথস্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু 2টি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্যে ডাউনলোড করি পারিবে। ফর্ম 2টি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কু কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে। প্রচার করুছু আম কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম যুববাণী। প্রযোজনা করেছেন্তি দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনারে ক্ষণপ্রভা ষড়ঙ্গী এবং শুভদর্শিনী সাহু। শুনন্তু যুববাণী।

0: যুববন্ধু কহিবাকু গলে তম্বাকু ভলি সমস্যাকু কেবল আইন কিংবা সতর্ক বাণী দ্বারা রোকাযাই পারিব নাহিঁ। এহা পাই আবশ্যক সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ ও সমাজের সামূহিক প্রয়াস। তম্বাকু প্রতিরোধর আরম্ভ সববেলে জনে ব্যক্তিঙ্ক নিষ্পত্তির হুয়ে। যেতেবেলে জনে লোক নিজকু সচেতন করন্তি, সেতেবেলে সে অন্যমানক পাই মধ্যে উদাহরণ সৃষ্টি করন্তি।
1: শ্রোতা বন্ধু, যেমিতি আমি পূর্বর কথা হউতলে, সঙ্গত মানুষের জীবনকু বহুত প্রভাবিত করে। ভল সঙ্গত মানুষকু ভল পথ দেখায়, আউ খারাপ সঙ্গত ভুল অভ্যাসকু নেই যায়। তেণু যুবমানে সচেতন ভাবে সঙ্গ বাছিবা উচিত। যেউ সঙ্গ মানে ভুল পথ দেখান্তি, সেমানক চাপরে পড়িবা উচিত নয়। প্রকৃত সাথী সিয়ে যিয়ে আমাকু ভল পথে আগুকু নেই যায়।
0: তম্বাকু প্রতিরোধ করিবা পাই খেলকুদ, ব্যায়াম ও সৃজনশীল কার্য মধ্যে অত্যন্ত রূপে জরুরি। যুবমানে যদি নিজ সময়কু খেল, সঙ্গীত, সাহিত্য, যোগ কিংবা অন্য সকারাৎমক কামরে ব্যয় করন্তি, তেবে নিশা দিগকু যিবার সম্ভাবনা কমি যাইথায়। সুস্থ শরীর ও সুস্থ মন মানুষকু ভুল অভ্যাসরু দূরেই রখে।
1: নিশাগ্রস্ত ব্যক্তি তম্বাকু ছাড়িবা এতে বি সহজ নুহে। অনেক লোক চেষ্টা করে মধ্যে পুঁ থেকে সেই অভ্যাসকু ফেরি যাতে, কিন্তু কথার অছি দৃঢ় ইচ্ছা শক্তি থেকে অসম্ভব কিছু বি নুহে। তবে পরিবার সহযোগ, ডাক্তার পরামর্শ ও সমাজের প্রেরণা দ্বারা যে কোনসি লোক এই নিশারু মুক্তি পাই পারিবে। এর উদাহরণ স্বরূপ আজি মধ্যে অনেক লোক তম্বাকু ছাড়ি সুস্থ জীবন ব্যতীত করুছন্তি, আর সেমানক জীবন অন্য মানক পাই প্রেরণা।
0: যুববন্ধু, আজির এই বিশেষ কার্যক্রমর শেষ পর্যায়ে পৌঁছি মন গোটি প্রশ্ন আসুচি। জীবন তো বহুত সুন্দর, বহুত মূল্যবান মধ্য, কোন তাহাকু ধীরে ধীরে নষ্ট করুথিবা অভ্যাস দ্বারা আমি জীবনকু নষ্ট করদবাটা ঠিক কি? তম্বাকু কহিবাকু গলে গোটে পদার্থ নুহে, এহা এক এমিতি অভ্যাস যাহা মানুষের শরীর, মন, পরিবার, স্বপ্ন ও ভবিষ্যৎকু আস্তে আস্তে প্রভাবিত করে। আরম্ভরে কেবল এহা এক মজা পরি লাগে, গোটে ফ্যাশন পরি লাগিথাই, কিন্তু ধীরে ধীরে এহা আমাকু এপরি মাড়ি বসে যে আম জীবনকু নিয়ন্ত্রণ করিতি, আউ আম জীবনকু নষ্ট করিতি।
1: থরে ভাবিলে দেখি, যেউ হাতরে পুস্তক রহিবা উচিত সেটি যদি সিগারেট থিব, যেউ মনরে স্বপ্ন রহিবা উচিত সেঠারে যদি নিশার চিন্তা থিব, তাহলে আম সমাজ কেমতি আগকু বড়িব? গোটে সুস্থ সমাজ ও সুস্থ জীবন পাই তম্বাকু মুক্ত পরিবেশ আবশ্যক। যেতেবেলে আমি তম্বাকুকু না কহিবা শিখিব, সেতেবেলে আম দেশের ভবিষ্যৎ আহুরি অধিক সুন্দর হব। সুস্থ শরীর হেউচি জীবনর সবুঠারু বড় সম্পদ। ধন সম্পত্তি, আরাম, সবকিছি অর্থহীন হয়েযিব যদি মানুষ সুস্থ নথিব। সেথিপাই আমি সমস্তে মিশি তম্বাকু বিরোধরে স্বর উঠাইবা আবশ্যক।
0: সেথিপাইন তো আমি সমস্তে মিশিকি দৃঢ় সংকল্প নেওয়া দরকার যে নিজে তম্বাকুরু দূরেই রহিবা, পরিবারকু সচেতন করিবা ও সঙ্গমানকু ভল পথ দেখাইবা, এক সুস্থ, সুন্দর ও নিরোগ ভবিষ্যৎ তৈরি করিবা। কারণ জীবনর সত্য সুগন্ধ ধুঁয়ারে নুহে, সে থায় সুস্থ স্বাস্থ্যরে, হসুথিবা মুহরে ও পরিবারর খুশিরে, আউ স্বপ্নভরা আগামী দিনরে।
1: তেণু যুববন্ধু, আসন্তু ধুঁয়াকু নুহে আলোককু বাছিবা, নিশাকু নুহে নিরোগতাকু বাছিবা, তম্বাকুকু নুহে জীবনকু বাছিবা। যদি আমি আজ সচেতন হবা, তবে আসন্তা পিঢ়ি গোটি সুস্থ ও সুন্দর জগত পাইব। তম্বাকু মনুষ্যর শত্রু, এহাকু জীবন ঠারু দূরেই রাখিবা হিঁ সত্য ও সুখর পথ। সুস্থ জীবন হিঁ সত্য সম্পদ, এবং তম্বাকু মুক্ত সমাজ হিঁ গোটি উন্নত ভারতর পরিচয়।
0: যুববন্ধু, এই সুন্দর বার্তা সহিত আজির কার্যক্রমকু বিদায়।

কলকাতার নিযুক্তি জোন্রে সিকিম, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যর 17টি সহরর 26টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হব। ওড়িশা রাজ্য পাই এই পরীক্ষা 7টি সহরের অনুষ্ঠিত হব। কটক, ভুবনেশ্বর, ঢেঙ্কানাল, রাউরকেলা, সম্বলপুর, বালেশ্বর এবং ব্রহ্মপুর। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা নিমন্তে আবেদন করিবা পাই পঞ্জীকরণ সময় 10 এপ্রিল 2026 বন্ধ হয়ে গলা। প্রার্থী মানে 15 মই 2026 ঠারু www.joinindianarmy.nic.in রু সেমানকর প্রবেশপত্র দেখি পারিবে এবং ডাউনলোড করি পারিবে। সফলতার সহ পঞ্জীকৃত প্রার্থী যেউ মানে সেমানকর প্রবেশপত্র পাই নাহান্তি সেমানে সেমানকর সম্পৃক্ত সেনা নিযুক্তি কার্যালয় এআরও সহিত যোগাযোগ করি পারিবে। কম্পিউটার আধারিত অনলাইন পরীক্ষাকে বুঝিবা এবং অভ্যাস করিবা পাই প্রার্থী মানঙ্কু www.joinindianarmy.nic.in ওয়েবসাইট পরিদর্শন করিবাকু মধ্য পরামর্শ দিয়া যাইছি। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই পরে মনোনীত প্রার্থী মানঙ্কু সেমানকর ফলাফল এবং নিযুক্তি রালির কার্যসূচী বিষয়ে সূচিত করা যিব। প্রার্থী মানঙ্কু কোনসি মধ্যস্থিঙ্ক শিকার নহেবা পাই পরামর্শ দিয়া যাইছি। যে কোনসি প্রশ্ন থিবা প্রার্থী মানে সেমানকর নিকটতম নিযুক্তি কার্যালয় সহিত যোগাযোগ করিবা উচিত। শুনিলে এক প্রেস বিজ্ঞপ্তি।

শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করুছু এক ভক্তি সঙ্গীত। গীত রচনা করেছেন গীতিকার অলেখ বিশ্বাল এবং কণ্ঠে সাজিয়েছেন কণ্ঠশিল্পী নমিতা অগ্রওয়াল।

শ্রোতাবন্ধু, ওড়িয়া ভক্তি সঙ্গীতটি শুণুলে কণ্ঠশিল্পী নমিতা অগ্রওয়ালঙ্ কণ্ঠরু।

শ্রোতাবন্ধু, ওড়িয়া ভক্তি সঙ্গীতটি শুণুলে কণ্ঠশিল্পী নমিতা অগ্রওয়ালঙ্ কণ্ঠরু।

0: বৈধিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম 1987 ধারা 12 অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-doj.in রু প্রাপ্ত করি পারিবে।
1: শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করুছু এক দেশাত্মবোধক সঙ্গীত। অক্ষয় কুমার মহান্তিঙ্ক কণ্ঠরু গীত রচনা করিছন্তি গীতিকার রঘুনাথ মহান্তি।

0: বৈধিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম 1987 ধারা 12 অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-doj.in রু প্রাপ্ত করি পারিবে।
1: শ্রোতা বন্ধু, শুনুলে কতটি অ্যালবম গীত, এইটি শেষ হল অ্যালবম গীতর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুটি।

0: বৈধিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম 1987 ধারা 12 অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-doj.in রু প্রাপ্ত করি পারিবে।
1: আপনারা মানে আমার কার্যক্রম শুনছেন আকাশবাণী পুরী।

0: এবং সেইথিপাই মুঁ সেতবে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা এই যোজনার লক্ষ্য বিদ্যুৎ বিল সহিত বায়ুমণ্ডলরু অঙ্গারকাম্লকু হ্রাস করিবা সোলার স্থাপন করিবা অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা সবুজ শক্তি উৎপাদনকু প্রাথমিকতা দেউছন্তি সরকার আজি হি পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 138,000 টাকা পর্যন্ত সবসিডি পাআন্তু
3: পশুপক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই কিছি উপায়
4: অংশুঘাত নহেবা পাই দিন 11টারু অপরাহ্ন 3টা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণীমানঙ্কু বাহারকু নছাড়ি গুহাড়রে কিংবা ছাই স্থানরে রখন্তু
3: পশুপক্ষীঙ্কু স্বচ্ছ থন্ডা পানি পিইবাকু দিয়ন্তু এবং প্রাণীঙ্ক বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু
4: গুহাড় কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু
3: বুলা পশু ও পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু
4: অংশুঘাত হেলে পশুপক্ষী মানে কিছি খান্তি নাহি পাটি বাটে নিঃশ্বাস নেবা সহিত ধকেই হুয়ন্তি পাটিরু ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে
3: অংশুঘাত আক্রান্ত প্রাণীঙ্কু তুরন্ত থন্ডা ছাই স্থানকু স্থানান্তরিত করন্তু প্রচুর থন্ডা পানি পিইবাকু দেবা সহিত নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু
3: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ ওড়িশা সরকার
5: প্রচার করছো কার্যক্রম বনানী।

শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু স্থাপিত কথাচিত্রর কণ্ঠে সাজিছেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল এবং গীতরচনা করছেন গীতিকার সমীর।

শ্রোতবন্ধু কার্যক্রমের সময় হয়েছে শুণবা শ্রীজগন্নাথঙ্ ভজন। তেবে প্রথমে শুণন্ত তানসেন সিং কণ্ঠর গীত রচনা করেছেন গীতিকার সুজাতা মহান্তি।

0: The visiting dignitary will also participate in a business forum. Prime Minister Narendra Modi will share his thoughts with the people of the country and abroad in the Mann Ki Baat program on Akashvani at 11 a.m. tomorrow. It will be the 134th episode of the monthly radio program. The program will be broadcast across the entire network of Akashvani and Doordarshan, AIR News website and the News on AIR mobile app. It will also be live streamed on the YouTube channels of AIR News, DD News, the PMO and the Ministry of Information and Broadcasting. Akashvani will broadcast the program in regional languages immediately after the Hindi broadcast. India's economic performance remained resilient despite global uncertainty arising from the ongoing conflict in West Asia. The Finance Ministry's Monthly Economic Review, or MER, for May 2026 says the foreign exchange reserves remained at comfortable levels even as elevated crude oil prices, tighter financial conditions and slowing growth in major economies created a more challenging global environment. The index of core industries declined marginally by 0.4% in March, though infrastructure and manufacturing activities maintained underlying momentum. Retail inflation remained contained at 3.4% in March. The report also noted bank credit growth remained steady at over 17% year on year. Vice Admiral Sanjay Vatsyayan assumed charge as the chief of the Western Naval Command today, succeeding to one of the Indian Navy's most significant operational appointments. Prior to this role, he served as the vice chief of the Naval Staff at Naval Headquarters in New Delhi. Following the change of command, he paid tribute to fallen soldiers at the God of Stumb or Pillar of Honor at the Naval Dockyard in Mumbai. An alumnus of the National Defence Academy, he was commissioned into the Indian Navy on 1st January 1988. He is a recipient of the Param Vashisht Seva Medal, Ati Vashisht Seva Medal and Nav Sena Medal. In women's cricket, host England defeated India by 26 runs in the second T20 international of the three-match series in Bristol and levelled the three-match series 1-1 tonight. England have set a target of 169 runs for India. In reply, India could score only 142 runs for 9 in 20 overs. And in badminton, Indian men's doubles pair of Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty advanced to the finals of the Singapore Open. The Indian pair defeated world number one South Korea's duo Seo Sang-jae and Kim Won-ho in the semi-finals today. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে স্টুডিও ঘড়ি সময় বর্তমান 11:10 চলিত সন্ধ্যা অধিবেশনক বিরাম ঘোষণা করা পূর্ব রখুছু আগামীকাল প্রাতঃ অধিবেশনের প্রচারিত হওয়ার কার্যক্রমের সূচনা আগামীকাল প্রাতঃ 6:05 শুণবে ভক্তি নৈবেদ্যর কার্যক্রম আরাধনা প্রাতঃ 6:40 প্রচার করবু গোস্বামী তুলসীদাসঙ্ক বিরচিত শ্রীরামচরিত মানস শুণবে 92তম ভাগ সকাল 7:25 প্রচার করবু কার্যক্রম ইটিকিলি মিটিকিলি এবং দিন 10টার শুণবে সূচনা এবং মধুমূর্ছনার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী দিন 11টার প্রচার করবু ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর 134তম মন কি বাত কার্যক্রম দিন 11:30 শুণবে মন কি বাত কার্যক্রমের ওড়িয়া রূপান্তর প্রচার করবু আকাশবাণী কটক কেন্দ্রর শ্রোতাবন্ধু শুণলে আগামীকাল প্রাতঃ অধিবেশনের প্রচারিত হওয়ার কার্যক্রমের সূচনা এবে শুণন্তু পাণিপাগর সূচনা ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা দুই দিন মধ্যে উত্তর ওড়িশা উপকূলের পবনর বেগ 40-50 কিলোমিটর প্রতি ঘণ্টা বহিবার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র অশান্ত থাকার মৎস্যজীবী মানুষ সমুদ্র মধ্যকু ন যাওয়া পরামর্শ জারি করা যাই আসন্তা 2 তারিখর 3 তারিখ পর্যন্ত পুরী খোর্ধা গঞ্জাম গজপতি নয়াগড় এবং জেলার কেতেক স্থানের ঘড়ঘড়ি বিজুড়ি সহ স্বল্পর মধ্যম ধরনের বর্ষা